আকাশবাণী জয়পুর। আজি সোমবার, ১৯৪৮ শতাব্দ, আষাঢ় ১৭ দিন, ২০২৬ মসিহা, জুন মাস ২৯ তারিখ। আপনাকে শুভ অভিবাদন জনাই স্বাগত করুছু আজির প্রথম অধিবেশনকু। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে ২০৪.৫ মিটার তথা ১৪৬০ কিলোহার্টজ যোগে। এফএম যোগে কার্যক্রম প্রচারিত হচ্ছে ১০৩.৬ মেগাহার্টজ যোগে। আপনার মোবাইল ফোন নিউজন এআইআর আপ যোগে মধ্য কার্যক্রম শুনিপার। বর্তমান সময় সকাল ৫টা বাজি ৫৭ মিনিট।

এনিহ মতে কিন্তু দিলীপ দত্ত যে আমার ক্যামেরাম্যান থাকে কে ঠিক আছে মু আপনার দেখা করে দিই কেন গুড়াই তাঁর ক্যামেরাম্যান সব থাকে তো যে গোটিয়ে ক্যামেরাম্যান নাই কে শহ শহ ক্যামেরাম্যান সব থাকে আহলে কি মোর

0: সেই সময়ে একটিং র গ্রামার তাছাড়া ক্যামেরা টেকনিক বুঝবা পাই আপনকু কিছু অসুবিধা হউতিব নিশ্চয়
1: কে বুঝিবাকু আমাকু ইয়ে হতলা কাইনা সেতবে আমার বর্তমান যেমতে টেকনিক্যাল সব তোমরা ডেভেলপ হয়ে গলানি সেতবে নতলা ওটা ফিক্স ইয়ে থাকে যেটা আমার কহন্তি ক্লোজ আপ টাইট ক্লোজ আপ রথিব এক্সপ্রেশন থিব আমাকু সব কহন্তি আমি সেই অনুসারে আপ অ্যাঙ্গেল হলা লো অ্যাঙ্গেল হলা ট্রলি ইউজ হতলা তেমন লং শট গুড়াকরে মনে করো গোটে ক্যারেক্টর কু ধরি করে গোটে এন্ট্রি কলা তারপরে পুনি সব ক্যারেক্টর কু সে এস্টাবলিশ কলা তারপরে পয়েন্ট এস্টাবলিশ করিয়া ভিতরে যদি জনকর বি ভুল হলা তাহলে রিটেক হব নিশ্চয় টাইম লাগি যাব
0: আজ্ঞা তো সেই সময়ের ম্যাম শুটিং র অভিজ্ঞতা কেমতি থিলা বর্তমান দেখন্তু আমি টেকনিক্যালি বহুত সাউন্ড হই গলুনি টিম্পা কু ডেঙ্গা করা হই যাউচি মোটা কু পতলা করা হই যাউচি সব কিছু টেকনিক্যালি হই যাউচি ইজিলি আপন ব্ল্যাক এন্ড হোয়াইট জমানারে কাম করিছন্তি কেমতি থিলা সেই শুটিং অভিজ্ঞতা
1: সেই সব ক্যামেরাম্যান করতুলে এডিটরঙ্কর বিভাগ থিলা এডিটিং করতুলে ক্যামেরাম্যান তাঙ্কর লাইটিং সব করতুলে আমি খালি অ্যাক্টিং উপরে ফোকাস করতুলু ডায়লগ আমাকে দিয়া হতুলা আমি ডায়লগ কেবল তাকে বসিকিরে প্র্যাকটিস করতুলু তেমন ইনভলভমেন্ট গোটে ডিভোশনাল অ্যাটিচ্যুড দরকার গীত গাও কিংবা অ্যাক্টিং কর কিংবা যাহা বি কর এবার ক্যামেরা ক্যামেরাকে আমার প্রত্যেক দিন ক্যামেরাকে পূজা হব পূজা হল পরে সমস্ত ইয়ে করবে তারপরে যাই স্টার্ট হব সব যাক রয়েছে ডিভোশনাল অ্যাটিচ্যুড গোটে রহবা দরকার প্রত্যেক ক্ষেত্রে
0: ভেটেরিয়ান আর্টিস্ট ডক্টর ত্রিপুরা মিশ্র বর্তমান আমার সহ অনেক সুরভি পরিসরের অনেক আমার সহ নিজের একটিং ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করছেন তো ম্যাম সেই সময় সতুরী দশকরে যেতবে আপনার শুটিং সেট কু ওহ্লাউলে মেকআপ কমিটি নিয়া যাওয়া দেখা যাওয়া মানে শাড়ি আপনার মানে আঁঠু তলু পিঁধুলে তাছড়া ফেস মেকআপ জনা পড়ু নথিলা ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচর থিলা হেয়ার মেকআপ কহিলে আপনার অরিজিনাল হেয়ার হি শো হোলা পিকচর মানকরে
1: বহুত মেকআপ নেওয়া পড়ুছে মতো ভারি কষ্ট হুয়ে মেকআপ নেলা পরে যে ছড়াইবা পাই হুয়ে
0: আজ্ঞা
1: তারপরে সেতবেলে আমার জনে থানে সমরেশ পাল বলি শুনিছিব তাঙ্ক বাপা আমার মেকআপ মানতে দিলুদা বলি যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট থিলা তেমন সে গুড়ে গুড়া বহুত জিনিস লগাও থা
0: আজ্ঞা
1: বহুত মেকআপ নেওয়া পড়ে তারপরে বহুত সময় লাগে ঘন্টা ঘন্টা সংখ্যা সেতবেলে আমার বর্ষা বলি গোটে ঝিয়া আসছিল বম্বে সে বেকিং করে দিয়ে করে দিয়েছে তাকে ছড়াইবা সময় আমার বহুত কষ্ট হয়ে

0: We end the morning news. Have a nice day.
1: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু শ্রীক্ষেত্র মাধুরী, আজি এথিরে বিষয় রয়েছে স্নান পূর্ণিমা। আলোচক ডক্টর ভাস্কর মিশ্র, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন,

দিল থেরা আশিক। এই চলচ্চিত্রের গীত শুনিবা শিল্পী আলকা আগ্নিক এবং কুমার সানু, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশক নাদিম শ্রবণ।

0: উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
1: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা ICTC কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
2: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
1: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
4: আরে এটা একদম সিম্পল, এবং সেইটি মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দোয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: আপনি জনে ব্যবসায়ী কি আর আপনার ব্যবসায় কো বড়াইবাকু চাহুচন্তি কি?
7: তেবে চিন্তা করন্তু নাহি, এণিকি আকাশবাণী জয়পুর আপনার ব্যবসায় কু বড়াইবার দায়িত্ব নব।
6: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আর আপনার ব্যবসায় কু বড়ান্তু।
7: সুলভ দরের আপনার ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছিযিব সবুঠি সবু সময়রে আর সমস্তক পাখরে।
6: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিংবা 9449408097 নম্বররে।
7: আকাশবাণী জয়পুর সদা আপনার সাথে সবু সময়রে আপনার সেবারে।
8: আপনা আছেন্তি আকাশবাণী লাইভ পরিসরে, আমি কথা হচ্ছে আর গীত বি শুণুছে। শ্রোতাবন্ধু, আজ হচ্ছে পবিত্র দেবস্নান পূর্ণিমা। ওড়িশার পর্বপর্বাণী তালিকার 12 মাসের 13 পর্ব। কিছু পর্ব সামাজিক চলনি সহ জড়িত থাকা বেড়ে আউ কিছু পর্ব প্রকৃতি সহ, কিছু পর্ব দেবাদেবী স্বতন্ত্র নীতিকান্তে উৎসর্গীকৃত। সেমধ্যু দেবস্নান পূর্ণিমা হচ্ছে অন্যতম। শ্রীজগন্নাথ মন্দিরে স্বতন্ত্র ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে পর্ব। ঠাকুর দেবতা সুনা কূর 108 গরা পাঁচ স্নান করতে, বর্ষক থরে এই কূর পা কঢ়া যায়। স্নান বেদী বসি প্রভু শ্রীজগন্নাথ, শ্রীবলভদ্র, দেবী সুভদ্রা এবং শ্রী সুদর্শন স্নান করে থাকে। 108 গরা জলর 35 গরা শ্রীজগন্নাথ স্নান করা যায়, 33 গরা শ্রীবলভদ্র, 22 গরা দেবী সুভদ্রা এবং 18 গরা জলরে শ্রী সুদর্শন স্নান করে থাকে। সুবাসিত শীতল জলরে চুয়া চন্দন কর্পূর অতর পরি বিভিন্ন প্রকার সুগন্ধিত দ্রব্য পকা যায়। ঠাকুর দেবতা সি অধাগড়া হলে বি ভারি সৌখিন প্রিয়, সজেই হওয়া বুলি যা খাইবা নাইবা সে পছন্দ করে থাকে। অধাগড়া দিয়ঙ্ক কথা আগুক নিশ্চয় শুণবে শ্রোতাবন্ধু। এবে এ সুন্দর গীতা

0: জোহার
1: জোহার, নমস্কার। আচ্ছা, কোন কহিবে গরিব কন্ন? আকাশবাণী জয়পুর উপরে কুহন্তু দীপদ। আকাশবাণী জয়পুর আম কেন্দ্র উপরে দীপদ কুহন্তু। সবু ভাল লাগুছি আপনকো। হ্যাঁ, তো আপন পার্টিকুলারি কো কার্যক্রম কো শুনন্তি, জগি কি শুনন্তি? চৈতিজন আপনকো ভাল লাগে নহ? আমার যে উপস্থাপক ভাই ভনী মানকর কথা, তাঙ্কর উপস্থাপনা, সেই প্রোগ্রামে প্রচারিত বিভিন্ন সাক্ষাৎকার, তাছড়া গীত আপনকো বহুত ভাল লাগে, বহুত বড়িয়া, বহুত সুন্দর। মানে দিনকু কেতে সময় শুনন্তি আপন আকাশবাণী জয়পুর কো? আচ্ছা, বহুত বড়িয়া, বহুত বহুত ধন্যবাদ কল করিবার গরিব কর্ম। হ্যাঁ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হইছি?
4: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি।
5: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
6: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগক প্রতিরোধ করন্তু।
5: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
7: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
5: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
8: আপনমানে শুনছন্তি বাদ্যযন্ত্রর কার্যক্রম নির্ঝরণী। এথর শুনন্তু ভায়োলিন এবং সীতারে থুন পরিবেশন করছন্তি শিল্পী বিজয় কুমার সামন্তরায় এবং ভীমসেন মহারণা। তবলারে সহযোগিতা করছন্তি সুশান্ত অধিকারী। গিটারে সহযোগিতা ইন্দর সিং।

0: নিক লাগতে রেলা বৈঠক মিশা আইবাকে নিক লাগতে রেলা ভাই বোন মিশা আমি শুনি করি জনটা মানে দেখতে রেলা এমনি নিক নিক প্রোগ্রাম করলা আসেনি নিক কথা মানে জনাইছিল জন ভাই মানে আমাকে কইতে রেলা আমাকে সর্দা লাগতে রেলা নাই বলবাটা নাই যেন্তি আইবার যাবাটা চালছি ভাঞ্জি সেন্তি পানি পবন মিশা চাললানি বুঝলিস কি না মাত্র এবে পানি পবন কোন বদলি গেল আছে এড়ে বেলে যাক বর্ষা দিন বলে আমি শুনলুনি মাত্র বর্ষার না গন্ধ নাই
1: ওই সত্তা খামা না
0: এন্তি তাপত লাগলানি ভাঞ্জি কেড়ে বেলে সঞ্জ বেলে কোন কোন বাটে বর্ষা হলানি কোন কোন বাট নাই
1: নাই
0: এসুর চাষ বাস কেন্তি হেইছি সবু লোখণ্ডে
1: চিন্তার বিষয়
0: চিন্তা হয়ে গেল এলে মাত্র আজির গোটে শুকর কথা তো কইবি কাইটা ভাঞ্জি মন দুঃখ তো নাই দুঃখ করলে কাইটা নাই আজি দেবস্নান পূর্ণিমা বলে আমার জন বিধি বিধান আছে আজি বর্ষা হেবাটা বুঝলিস কি রাতি ও দিন খন্ডে জিপির জিপির মারসি আগা দেখলি কি বাদল করলা পরে আছে কি নাই বাদল করলা আছে বর্ষা হয়েছি কোন কোন বাটে হেলানি আমার বাটে মিশা বর্ষা হয়েছি দুঃখ করবো কাই লড়া নাই রে ভাঞ্জি এতেক দিনে তো কথা হয়ে গেল এতেক দিন বৈঠক করলো সব শ্রদ্ধা হলো জনটা মিশা হল যে আজি তো ভাই বোন মন খন্ডে শ্রদ্ধা করবা কাজে প্রথম গীত গুদা গোটে শুনি দেউ
1: পছ
0: কোনটা মনে আছে দেখো
2: দশরা দিয়ালি গলি যাতারা মুন্ডেই গলি রাধানুনি তোমাকে খোঁজি খোঁজি

0: ভানজী গীত কেন নিক লাগলা কি
1: গীত আর নিক ন লাগিছে কইলুস নি
0: গীত নাই বলতো আমরা কাইটা নাই রে ভানজী
1: গীত রেলে কা মুখ্য গীত নাটার
0: প্রথম তো গীত নাট কি নাই জন্ম মেলে গীত নাট বেড়া রোববাগ গলে গীত নাট কাটবাগ গলে তোর গীত নাট হ্যাঁ তোর নিজাইবাগ গলে গীত
1: তুই তো জবর দিন আখাই বৈঠক লগে আইলুস নি কাতা বাতা করলুস নি হলে সেটা কি বলে তোকে কেমতি লাগলা আর মজাই জিনতি এবে আমি তো বৈঠক লোক বসলু আছো আখা মনা নাই
0: ভাঞ্জি শুন তো কই দিবি সেটা বলে কাতা এবার কাতা ভিতরে দিন বদললা সব বদলবা কে সে মেশিন তানে কাম করবা গোটে মজা গোটে সকাল আসে কাম করি উঠি গেলা সেমতি নাই সকাল আবার লেখবার সেটা মানে করবার কেতে কাম হেতে রেলা সেবল গোটে মজা গোটে ভিন রেলা এবার গোটে ভিন হয়ে গেলা বলে এবার কেমতি হলো।

0: আমার গভর্নমেন্ট তানি মিশা যোজনা করলানি এবে মিশা সে হাই ইল্ডিং ভ্যারাইটি মিশা মিশা দেলাইনি যা যাকে দরকার বলে সে গলানি আরি আনি করি তাকে লগাই
1: মুই কইবাটা তো লোকমন তো যমন করবা সেমন তো রকলাইনি নাই বলবাটা নাই মাত্র সরকার তানে যেন্তি ধানর মিললানি বিহন যে এই বিহন মিললানি কি নাই বুঝানো মিললানি
0: এবে গোটে কাই বিহন কো যায় অসুবিধা এতরে লায় আই কো যে আমি আমি যত কি এফপিও মানে কাম করবাইছে তার নু চাষি মন তার সঙ্গে মিশি করি চাষি মন কো যায় এই বিহন তানে তুই বিহন উৎপাদন কর
1: আজ তো আইলাস বাবু আমাকে এই ভিতরে সব কথা মানে কইদেলাস আমার ভাই বোন মিশা শুনলাই তাকে দেখি আমার ভাই বোন মিশা এটা মনে আমার চাষ চাষ যেমন ন করলা আছ আইলা থরকে সেমন মিশা আরম্ভ করবাই
0: করবাই
1: ধন্যবাদ লাগো
0: ধন্যবাদ লাগো জুয়ার লাগো
2: বড়িয়া কথা মামা আগনি লোক ইয়া খাইটা খাইলু মাণ্ডিয়া পেজ বল সময় অস্ত্র রইলে মাণ্ডিয়া পেজ খাইলাই
1: মাণ্ডিয়া যাও খাইতেল লো এলে আমার সকাল তানু ভারি করে মাণ্ডিয়া যাও কোন ধরি করে উঠি গেল বল দিন জাগরাম রই যাইতে
2: ওই সপ্তাহ এলে মামা মুই মিশা আই বাবুকে ওর গীত শুনাই দিবি
1: আনে ভাল কথা শুনাই দেছ
2: শুনে দেউ

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। যুবক যুবতী মানে কিপরি উদ্যোগী হয়ে পারিবে, নিজে রোজগারক্ষম হয়ে অন্যমানকু রোজগারর পন্থা দেখাই পারিবে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রখিবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধাকু দেখি নয়া ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করিবাকু এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছন্তি। তেনু বেকার যুব

0: ললিতে তোমার মোর সম্পর্ক বিষয়ে বাবা কিছু শুনলে তাহলে তাঁর সমস্ত বিষয় কহিদবা হব নহলে এইটা হব চরম বিশ্বাসঘাতকতা। মু তুম ঘর অতিথি হয়ে আসি তুম বাপাঙ্ পুয় ভি স্নেহ পাইলি তুমি তো সেবা শ্রদ্ধা আদরের মতো নিজ কানি প্রণতরে বাঁধি রখিল এতে আপনার করে নেল যে তুমি ছাড়ি নিমিষে মাত্র বঞ্চবা মো পক্ষে অসম্ভব।
1: সত্যে এমিকা চাটু কথা কহা কেবেঠু শিখিল
0: তুমি দেখবা দিনঠু
1: যা তুমি ভারি ইয়ে
0: সত কুচি ললিতে তুমি ছাড়ি মু বঞ্চিপারিবি
1: তাহলে মু কন করিবি একথা বাবা কহুন
0: কহিবি বলি ভাবুছি হেলে
1: আজ শুভদিন গাঁ দেবতী নিকটরে সমস্ত পর্ব মানুষ বাবা বি সেইটি অনেক চাল যা যা কহবার অজি বাবা কহিদিও
0: ঠিক অছি আজ কিছু গোটা সমাধান করিবা।

0: ললিতে
1: কুহ,
0: অনেক দিন হল মনরে গোটে সন্দেহ রয়েছে, কিন্তু বাবা পচারিবাকু সাহস পাওনি।
1: সন্দেহ? সন্দেহ কো বিষয়ে?
0: মানে মানে তো মো বাবাঙ্ক বিষয়ে।
1: মো বাবাঙ্কু সন্দেহ করছ? সে কোন এমিতি কাম করছন্তি যে?
0: না না, তুমি মতে ভুল বুঝনি, মোর কহিবার অভিপ্রায় হেলা।
1: কুহ, চুপ রইল কাইকি?
0: তুমি কিছু ভুল বুঝবনি তো?
1: না
0: মানে।

0: হে প্রভু অন্তর্যামী, তুমি মোঠারু অন্তর হইগলে মু কিপরি বঞ্চিবি প্রভু, কিপরি বঞ্চিবি? একই কোলাহল শুভুছি, গাঁ ভিতরে নিশ্চয় কিছু বিপদ ঘটিছি, চাই দেখে। জয় প্রভু নীলমাধব।
1: বিদ্যাপতি, এইটা কোন সেই গুহা যেটি প্রভু নীলমাধব অছন্তি?
2: হ্যাঁ মহারাজ।
1: চলো শীঘ্র ভিতরকু চলো।
2: কি আশ্চর্য, মহাবেদি শূন্য পড়িছে, নীলমাধব গলি কুয়াড়ে?
1: কোন হেলা বিদ্যাপতি, প্রভু পীঠরে নাহান্তি?
3: তাহলে তাহলে আমার আগমন জানি সেই সবর ভগবানকু কোঠি লুচেই রখেছি। যাও সৈন্য পঠাই সবর পল্লীকু বেঢি রখ, যদি সে সবর নীলমাধবঙ্কু ফেরেই ন দিয়ে তাহলে তাকু সবংশে ধ্বংস করে দিবি।
4: মহারাজাঙ্কর জয় হোক। এই সেই সবর বিশ্বাবসু মহারাজ।
3: মু জানে তুমি ভারি চতুর, মোর আসিবা জানি মহাপ্রভুঙ্কু কোঠি লুচাই রখিছ। কুহ বিশ্বাবসু, তোমার নীলমাধব গলে কুয়াড়ে?
0: এ প্রভু নীলমাধব, তোমার ভক্ত আজ বিপদরে পড়িছি, রক্ষা কর প্রভু, রক্ষা কর। তুমি কেউঠারে অছ দেখা দিও প্রভু, দেখা দিও।
5: রাজা ইন্দ্রদ্যুম্ন, মোর ভক্ত সবররাজকু বিনা দোষরে দণ্ড দিও নাহি, মো আদেশ মানি তাকু মুক্ত কর।

0: শুনিলে কেতোটি পুরোনা হিন্দি চলচ্চিত্রর গীত। আকাশবাণী জয়পুর, সময় রাতে 11টা হওয়া যাচ্ছি। প্রথমে শুনতু হিন্দি এবং পরে ইংরাজি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সরফিরোজি।